0: স্বদেশ এফএম 93.2 মেগাহার্জ
1: স্বদেশ টাইম চেক
2: এস সময় সূচক কা সাথ মা
3: দক্ষিণ কোরিয়া মা পড়াই র রোজগারি কো উৎকৃষ্ট পরামর্শ কেন্দ্র গোল্ডেন ইমিনেন্ট